0: Revision 2026 in Delhi. According to the Chief Electoral Officer of Delhi, the last date to file claims and objections will be 30th of next month. India has sent a consignment of life-saving medicines and medical consumables for the government hospital of Kabul as part of its ongoing humanitarian assistance. In a social media post, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said that health remains at the heart of India's humanitarian assistance to the Afghan people. In men's cricket, Virat Kohli's majestic century and Shubman Gill's fluent 100 powered India to a commanding 8-wicket victory over West Indies in the first ODI in Thiruvananthapuram last night. Kohli remained unbeaten on a sensational 139, while Ruturaj Gaikwad finished unbeaten on 13. Chasing a target of 296, India made 300 for 2 in 41.4 overs to take a 1-0 lead in the three-match ODI series. Kohli's innings was the centrepiece of India's successful chase, as the former India captain produced an aggressive display after initially settling into the innings. And in Asian Games, India will face Afghanistan in the second quarter-final of the men's cricket today in Nishin. The match will start at 10:30 a.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.
1: Media mo ekhor sari khoye gharo dhomik 5 meterot, hat khon 29 kilohertz jot aru FM bandor ekhoy ek dhomik 6 megahertz jot, ya akakhmani Guwahatir mohabaho. Etia hunok mukuta mala.
2: Sikh Guru Nanak e koisil, bissa haru hontusti doibik hampod. Kaku beyanu buliba, murkhologot torkonu kuriba. ए ज्ञानर हारमर्म दादा पुत्र पितृ भातृ एउलुक कुन मय जेतिया सिरो निद्रात परिम जेतिया मुर आत्मार सद्गतिर कारणे भगवानर उसरत प्रार्थना करा हबो तेतिया मुक रक्षा करिबोलै जानु तेउलुक आहिबो नारीर पराए आमार जन्म नारीर गर्भते हय आमार प्राणर संचार नारीक लये आमी व्यस्त নারীর লগতে হয় মিলন এই নারীয়েই আমার বন্ধু নারীর পরাই সংসার বাড়ে নারীর যোগে দিয়েই পৃথিবীর লগত আমার সম্বন্ধ গড়ি উঠে এই নারীর গর্ভতে জন্ম লয় রজা মহারজায় তেন্তে এই নারী জাতিক অসৎ বুলি কোয়া কিয় নারীর পরাই নারীর জন্ম নারীর অবিহনে ঈশ্বরের বাহিরে সকল অসার রূপ খুন মরিচিকা মাত্র এদিন সেইবুর ধূলিত মিহলি হব মানুহর অসৎ ইন্দ্রিয় সকল বস্তুর অসৎ সমলটুহে দেখে অসৎ মানুহর কানত বেয়া কথাহে পড়ে অসৎ মানুহর হাতে আনর বস্তু গ্রাস করবলৈ বিচারে অসৎ চকু নারীর রূপত তৃপ্ত হয় অসতর পরা আকো অসততার সৃষ্টি হয় ঈশ্বৰৰ সন্ধান পালে সত্য প্ৰকাশ পায় আৰু তেতিয়া ঈশ্বৰ সন্ধানীজন ঈশ্বৰত বিলীন হয় বন্ধু কোন পৰজগতত যেতিয়া আমি জন্মকালৰ কৈফিয়ত দিয়াৰ সময়তো যিসকলে লগ নেৰে সেইসকলহে পৰম বন্ধু অভিশপ্ত জীৱনে ধ্বংসৰ পিনে গতি কৰে মনত বাসনা আৰু নাৰীৰ প্ৰতি আসক্তি থাকিলে ইহজগত পৰজগতত কোনোখনতে স্থান নাপায় পৃথিৱীত হিন্দু বা মুছলমান বুলি কোনো মানুহ নাই আছে কেৱল মানুহ জাতি সত্য সকলোৰে ঊৰ্ধত কিন্তু সত্যত প্ৰতিষ্ঠিত জীৱন তাৰো ঊৰ্ধত ভগৱান মোৰ প্ৰদীপ যাতনা তাৰ তেল মই সেই প্ৰদীপ যিমানে জ্বলাওঁ সিমানেই যাতনা দুখ কষ্ট কমে আৰু সেয়ে মৃত্যুৰ যাতনাই মোক কষ্ট দিব নোৱাৰে গুরু হল মুকুতার পরিপূর্ণ সমুদ্রস্বরূপ আর শিষ্য সকলে রাজহংসর দরে সেই মুকুতা খায় গুরুর লগত থাকে প্রকৃত গুরুর সাক্ষাতে জীবনের অন্ধকার নাশ করে আর তেতিয়া অহংভাব দূর হয়ে মানুষ ভগবানত বিলীন হয় অজ্ঞানীর লগত বন্ধুত্ব আর অহংকারীর প্রেম পানির উপরে দিয়া দাগর দরে তার কোনো চিনসাব না থাকে শুনিল আকাশ শ্যামল পৃথিবী এদিন শেষ হয়ে যাব থাকিব ভগবান

0: জোন বেলি তরা দিন রাতেও এদিন লুপ্ত হব, কিন্তু ভগবানের স্থান থাকিব চিরকাল। জীবনের শস্য পকিলে এটা শব্দ করে ফাটি যায় আর পিছত একেবারে ধ্বংস হয়। তেনে ক্ষেত্রত জন্ম মৃত্যুলৈ মানুহে ইমান অহংকার করে কিয়? পৃথিবীর অপবিত্রতার মাজতো যিসকলে পবিত্রতা রক্ষা করে তেওঁলোকে প্রকৃত মুখ্য লাভ করে। পৃথিবীত মানুহে পানির পদুমর দরে অথবা নৈর হাঁহর দরে নিরাসক্ত জীবন যাপন করিব লাগিব। নেতাজি সুভাষ
1: মুকুটামালা শুনিলে। আজির মুকুটামালার কথাংশ শ্রী গুরু নানকর বাণীর পড়া লওয়া হল।

পরিষ্কার পরিচ্ছন্নতাই হৈছে সুস্বাস্থ্যৰ ভেটি। শরীরের উপরেও ই মনক নিকা করে। প্রাণায়াম আর যোগাভ্যাসের দ্বারা নিজকে সুস্থ আর সক্ষম করবলে যত্ন করিব পারে। এ আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানত এতিয়া শুনাবলৈ লোৱা হৈছে শিপ্রা বেনার্জীর সরোদ বাদন রাগ গৌর সারঙ্গ।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করিছো আজি পুয়া। আজি সোমবার 1433 ভাস্করাব্দর আহিন মাহর আজি 10 দিন, 2026 খ্রিস্টাব্দর সেপ্টেম্বর মাহর 28 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ দ্বিতীয়া তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 5:17 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 5:11

আর মৃত মৌন হাত জোয়ানলে মোর শ্রু অঞ্জলি যাতি নৌ কত জোয়ানর মৃত্যু কার

0: কত আছা? মাজনী নতুন একাউন্ট আর মূল কেওয়াইসিও আপডেট, এই কামটা ফটাফট হব। কেন যদি কেওয়াইসিত কোনো চেঞ্জ নাই বা মাত্র ঠিকানা সলনি হয়েছে, তেন্তে রেজিস্টার্ড ইমেইল, মোবাইল, অনলাইন বা পত্র যোগে সেলফ ডিক্লারেশন দি দিয়া। আর বাকি চেঞ্জেস ঘরতে বই ভিডিও কেওয়াইসি বা আধার ওটিপি আধারিত ই কেওয়াইসি রে কেবল ব্যাংক অনুমোদিত চ্যানেলসর পড়া। এয়া নুডলস বনার দরে উজু। আরবিআই কয়
1: জানি লও, সতর্ক হই রক।
2: কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা ন বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠর অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা ন বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

29 ছেপ্টেম্বর মঙ্গলবারে দিনের 12:30 বজাত প্রচার হবলগিয়া ফোন ইন লাইভ আইডিওর বুলনির বিষয় হৃদরোগ আর আমার করণীয়। অনুষ্ঠানত উপস্থিত থাকিব হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রাঞ্জল প্রতিম শর্মা। অনুষ্ঠান চলি থাকার সময়ত শ্রোতাসকলে হৃদরোগ সম্পর্কত চিকিৎসকগৰাকীৰ সৈতে কথা পাতিব পাৰিব। অনুষ্ঠানটির আঁত ধরব পরিণীতা শইকীয়ায়।

5:45 বিদ্যার্থীর অনুষ্ঠানত নবম শ্রেণীর অসমীয়ার পাঠ অন্ধবিশ্বাস আর কুসংস্কার পাঠ যুগুতায় আগবাব সোনপাহী মরাঙে আজি শুনবলে পাব প্রথম খণ্ড

একবিংশ শতিকা আহি বলে তিনি দশকো যে নাই একবিংশ শতিকা আহি বলে তিনি দশকো যে নাই।

তুলে তোমার হাঁহি আর দেহিলহি আই গলে আকাশে আহি আৰু দেহিলহি আই গলে আকাশে আহি বজাই মায়া বিবাহী।

লোপামুদ্রা নেওগৰ কণ্ঠত আধুনিক গীত শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক নেপালী অনুষ্ঠান।

0: কোন মই রাতি খন
1: খুলকছন কোন আছে
0: ইমান রাতি হল কোনে সিউরিছে বাইরে
1: কোন আছে খুলক
2: ও আরে এই সরি এ হোমাই হি দেখুন একেবারে ঘর ভিতর পালি কথা নাই বটরা নাই এই সিধাই ঘর ভিতর পালি এ কোন তো হ্যাঁ এই ওলা বলি কইছনা মো ঘর পা ওলা ওলা ইতিয়া ওলাই যা এই রাতি খন বারু এ কি জেবালাত পইলু হে প্রভু এই এই সরি তো কোন কোন তো ওলা বলি কইছনা ওলা
1: পানী পানী এগিলাস
2: পানী খাবি র র র মই পটককে পাকঘৰ পা পানী এগিলাস আনি দিছো র এগিলা এগিলা এগিলাস পানী ল ল এগিলাস ল
1: নে
2: আৰে পানী খালে তই ইয়াৰ পৰা যাবিগে নে
1: নেযাওঁ
2: তই কিয় নাযাবি এইখন কি কিবা বেচা লয় বুলি ভাবিছ নেকি তই যে নাযাবি ঐ গা চুবলৈ বাধ্য নকৰিবি দেই কথা কৈ দিছোঁ কিন্তু মই ঐ ঐ কিয় কান্দিছ অ কান্দি দেখুৱাই মোক বেল বনাব খুজিছ মোক গলাব বিচাৰিছ নহ'ব বুজিছ নহ'ব কাঠৰ সৈতে যুঁজি যুঁজি আমাৰ হৃদয়বোৰো কাঠৰ দৰে হৈ গৈছে
1: কথাবোৰ অলপ লাহে লাহে ক'লেওতো শুনিম নহয়
2: কিয় ক'ব লাগে কিয় ক'ব লাগে এয়া মোৰ ঘৰ মাহে 200 টকাত ভাড়া লৈ থৈছোঁ ইয়াৰ মোৰ ইচ্ছা মতে চলিব তই এতিয়া ইয়াৰ পৰা ওলাই যা ওলাই যা বুলি কৈছ ন ওলাই যা
1: এই ৰাতিখন মই কলৈ যাম
2: এই ৰাতি তই য'ৰ পৰা আহিছিলি তালৈকে যা
1: অকলে মই কেনেকৈ যাম
2: অকলে নেযাবলৈ মোৰ লগত আহিছিলি নেকি এতিয়া যেনেকৈ আহিছিলি তেনেকৈ ওলাই যা
1: উপায় নাপায় সেই ইয়াত সোমাইছিলো
2: অ এতিয়া উপায় নাপায় হা এতিয়া উপায় নাপায় ইয়াৰ পৰা তই ওলাই যা ওলাই যা বুলি কৈছ নহয়
1: নেযাওঁ
2: নেযাওঁ
1: নেযাওঁ
2: নেযাওঁ ঐ ঐ মোৰ মূৰটো গৰম কৰি নেপেলাবি কিন্তু কৈ দিছোঁ কথা কিন্তু ভাল নহ'ব ঐ ছোৱালী ঐ ছোৱালী তোৰ ঘৰ ক'ত তোৰ ঘৰ ক'ত
1: চিপাজাৰৰ পৰা দক্ষিণে 1 কিলোমিটাৰমান সোমাই যাব লাগে
2: কিমান দিন হ'ল এই লাইনত
1: কি লাইনত
2: বুজা নাই হা ও চহৰ